0: beleving.
1: Een andere beleving mee. Dus andere mensen kunnen het anders ervaren. Dus sommige mensen, die dromen dicht bij de waarheid. Dus ze dromen.
0: Yeah.
1: En die dromen die zijn dicht bij de waarheid. Laat hem mooi zeggen, Boric, Nederlands. Net als een molika zegt, brokken, wat die eigen is. Dus die dromen, daar zit een kennen van waarheid in soms. Of het is een voorbode, dus een waarschuwing van de keer aard, is een chich hoise kega. Of binnenkort is een chich hoise kega. Of het slaat helemaal nergens op.
0: Yeah.
1: Maar sapnake verklaring, dus dromen ke verklaring, rakam hij gaat verschillende culturen mee.
0: Yeah.
1: Ego cultuur met bolega bijvoorbeeld, als je droomt over de dood, kooi maral, door dierbare.
0: Yeah.
1: तो ओकर मतलब बस अच्छे कोई मरेगा एगो दूसर कल्चर में बोलेगा कि कोई मरल है तो ओकर मतलब है कि यस कोनो मोई चीज होएगा कोई के खबर तो होएगा दूसरी है हु दी देंगे फर्शेला
0: या
1: एंड व्हाट द वारहेट इज दैट वेट वी नीड फॉर्स बाय योर लॉज तो कल्चर अफहंकलिक बा
0: ओके
1: डेंक एक और
0: या
1: और हु हु यू बेंट अपग्रोइड और कैसे तो सोच समझ आएगा दस हम बाय फॉरबिल्ड कलिया दुई को भयानक सपना देख ली तो आपको बताई दी हम दुई दाई उम्र मृत्यु हो गएगा
0: ओह या ओके
1: एक पर्सन इज ऑल ओवरलेड
0: हां
1: इधर हां दीरबार फॉर मी मा ओकर मृत्यु भयल गवेलदादिग इन दी ड्रोम
0: इन योर ड्रोम या
1: एंड एक केर नोग एन केर दस ट्वे वेंसे गान इन ट्वे वर्शिलेंडे ड्रोमे गान से डोड
0: या
1: नु कुन यू अफ्रागे फन ड्रोमवा कहां से आलबा हमार फरक्लारिंग है यार एक वास एरग मू तो वकांसी से आइले बाते रात के पहुंचले बाते ये बन मू ओवर फरमोइड ये गट स्लापे ये स्लाप्ट एन बीचे अनरुस्टिग दस दिट सोर्ट ड्रोमे कुनन कोमे
0: या अस यू मू बेन
1: ओइसे केगा
0: अस अनरुस्टिग
1: मा अट कान ओक टू माक हैबे मेट दी इंड्रुके दी आई हैव गहट ऑफ वकांसी ओमदैट वन ड्रुक रहा वेट या jongere, koede, kade, thora agressief, hè?
0: Yeah.
1: Dat soort dingen.
0: Ah.
1: Dus dan maak je dat mee. Dus dat neem je misschien dus, ook dus wel mee in je onderbewuste.
0: Door die indrukken kan het zijn dat je dus sapna dik zeg ook erbij.
1: Hoi zeg ik. Maar heel dat je tv dikke bijvoorbeeld, ik go actiefilm dik is, of ik go horrorfilm.
0: Ha.
1: Of hoe zal je zoeten?
0: Ha.
1: Ook erbij, bijna batjai, bijna koos. Dat kan het nog in je brein zitten, hè? Dat kan het zijn dat dat tot gevolg heeft dat je een sapna gaat zien.
0: Ja.
1: Hoe hitran het waarmee. Dus dit sapna heeft soms wel een bedoeling, een betekenis en soms niet, volgens mij wel Lloyd.
0: Ja, en
1: volgens mij kun je niet zeggen per definitie, hij zei hij ja.
0: Ik krijg een reactie via WhatsApp. Ik heb geleerd dat dromen boodschappen zijn, maar moet wel binnen 8 dagen gebeuren. Mm. Anders was het dus gewoon een droom.
1: Ja, maar zo heeft iedereen een eigen interpretatie. Dus niemand heeft de waarheid in pacht. Niemand.
0: Al die mensen die beweren. Ja? Ja,
1: al die mensen die beweren van het is zo. Nee, het is niet zo. Wees niet zo overtuigd.
0: Aha.
1: Want het is niet zo.
0: Het is niet
1: het
0: zo.
1: Kan ook anders zijn.
0: Hmm.
1: Weet je? Dus, maar sap koi aparakam se sochega. Koi koi sochega hamar mai bab jo na hega jinda isait. Okar sapna dekhli. To okar matlab ba A of B of C.
0: Ja.
1: Maar ook daarin verschilt het. Lloyd?
0: Ja, maar het kan zijn dat je soms dingen niet hebt verwerkt. Of dat het achterin je hoofd koetsere haat. Dus, en dan,
1: ja, een of ander trauma.
0: Ja, en, maar kiruwake barin met je toesapna de keer. Of kito saapke sapna de keer.
1: Het verschilt echt allemaal, Lloyd.
0: Hamelijke cultuur met koetjeboel.
1: Ego cultuur met eiseboli, equa cultuur met eise. Het is echt interpretabel ook.
0: Ja.
1: Dus कोई घिन घिन आएगा सपना में दोस्त एगो किरुआ ऑफ एगो खराब चीज मोरसू चीज है दन लिख्त तोख इन दी हुक फन द डोट ओक डोट एंड वर्डर्फ
0: या
1: दन सो यू कुन सेगे फन सो ना एगो मोई चीज होएगा मा इट कैन ओक एन सोर्ट आनकोंडिगिंग सेन फन इट्स व्हाट गट गेबोरे दोस अर सेन सोवेल वर्शिलेंडे इंटरप्रिटेशंस ओकर हेलिगे ग्राल हेलिगे बुक सॉरी ना हेगा दारओवर फन सो इज हेट
0: या
1: नीमंड कैन एन सपना प्रेसिस फरक्लारे फन आइसेर ही आइसेरेगा
0: Nou ja, laten we maar sapna laten. Hè? Als sapna laten. Hè? Veel waarde moet je daar ook niet aan hechten. Hamas sapna ook bij mij, toen maar poetje mij kina.
1: Ham kan niet. Ham kan niet. Ham kan niet. Ham kan niet. Ham kan niet.
0: Ham kan niet. Ham kan niet. Ham kan niet. Ham kan niet. Ham kan niet. Ham kan niet. Ham kan niet. Ham
1: तो सूते से पहले कहाँ रहेले लोई
0: हम घर में रहेले बाप हम घर में रहेले
1: तो सूते से पहले कौन फिल्म तक ले
0: एगो हमने नहीं कौन फिल्म रहा टेकन फिल्म रहा वादन ओक इधर गवाल हम फिल्म और ताकत तकत फिल्म और हम में ताकत रहा दिस या रात में हम औरत के सपना नहीं देख लिया
1: तो औरत के सपना देख ले और हम
0: हाँ
1: खाली छोरी और औरत के संगे रहली
0: हाँ कन्या दिस या दिस द लाइस फ्रॉम द फ्रॉ हम बोली तो लाइस वा औरत के बड़क

0: Yes, dat is hem luid.
1: Ja. Mooi nummer. Haakirakirakarumsebadle.
0: We kunnen een betere versie proberen te vinden natuurlijk. Purana gana bhai. Ja. Maar ego gana me bhi ego boodschap chupal hai ga. Altijd. Bahut belangrijk
1: hai ga. Altijd.
0: Ja toch?
1: Ja, altijd. Ja.
0: Dus ee batia belangrijk ba sunne wala. Tu na sochiye ki to jeevan mein dukhe dukh khali likhal ba. Nahi. तो कुछ बदल सके मन भी तोर सेल्फ ये बेस्ट दोन
1: या
0: तो तोर हाथ की रेखा भी बदल सकेगा सो
1: मक्ल बड़ा मोई बोझखाप है आज बेवरेजिंग के खातिन बड़ा मोई बोझखाप है क्या फिनटेक
0: अच्छा इंसान बन अच्छा काम कर लोइत झूठ में ना जा चोरी में ना जा अपलिफ्टिंग में ना जा उस सब चीज ना करिए
1: कभी ना नेक काम
0: और जब हां प्रेसिस और जो कोई के हेल्पी कर पाओ तो हेल्पी कर दे मां खराबी ना कर सो मक्ल के साथ यार और कर लिए
1: कन्या सुना हम गरी आइस खाई दाने में किन्नर में खाओ आइस ऐता तो वहाँ पे दो ही बुढ़िया बैठल हैं अब बुढ़िवन बैठ के वहाँ पे भी आइस खाता हिंदू सारी
0: बुढ़ियन के ऊपर आते हैं बतिया
1: ही अरे अरे यार एक साख तो तुफालग एक बदुल इट इस नीट ऑन एयर एबीडग बदुल्ड मार नहीं वहाँ
0: दो ही औरत दुईगो औरत अब थोड़ा लिफ्ट है कैसे बोलिए
1: ओके ओके ओके दुईगो औरत
0: लिफ्ट बहुत जवान वाली ना बहुत जवान औरत ना
1: अब मां पे बैठ के आइस खाता दिस डन एक हैव वेल एक हम इज इन हिंदुस्तानी पार्टी दिस as ik mijn eigen mensen zie dan groet ik ze gewoon op straat maakt niet uit waar ik ben dus dan wat we vertellen dan hoe auditeren op leeftijd kan groeten kaliteit maar wat ja bij theater hier en toen vertelde ik wie ik ben of wat dan ook nam bolki hum ujala party ujala lloyd party van ujala ke maar apen कहानियों ने बताया तो और जब लोग सुन बैठ नहीं हम लोग अब बतिया हो गया यहाँ पे तोरी बतिया मुझे हेत देना हम ज्यादा घर है हम ना यहाँ पे तोरी बतिया है तुलों से
0: मा इस तो फ्यूज गसेल है
1: इट इज ऑल गसेल है माया
0: तब मैं साशे दताई थे
1: या नहीं हमें टिमोना रहा था मुझे हमले तुरंत अपन आइस खा हम जाइला
0: मैं भी जो हुफा के दे छोड़ देंगे दो लोग
1: या
0: हां एक स्टार फॉर ओपन है हम सब कुछ से बतियाला
1: या
0: एक बार
1: या
0: हां मत काबल फिर
1: Nee, hij telt jullie, maar het was wel grappig dat die vrouw zei van, heb je toen bij dat het er niet door je nog kaart jij
0: maar een beetje aandacht, een beetje liefde geven aan mensen.
1: Maar dat heb ik gegeven.
0: Dat bedoel je?
1: Ja, tuurlijk.
0: Een beetje liefde, ja.
1: Een beetje liefde.
0: Jitna toor samai raha, jitna toor mogelijkheden raha, utna
1: ja.
0: kalle.
1: Ja, en ik toch? Vond het leuk.
0: Maar koi anmi hai ga?
1: Ha. Koi
0: anmi hai ga jo nakhir kariga.
1: Ja.
0: In plaats van dat je even knikje, weet je, eventjes groet kan de hallo, kijk, ja. klaar.
1: Ja.
0: Je hoeft niet urenlang, hè? Maar Torah zei ja, vriendelijkheid.
1: Ja, tuurlijk. Vooral
0: menselijkheid.
1: Tuurlijk. En groeten. Maar hamlok mee heiga. Hamde niet, of het in Hindustanen zo is, maar hamlok in Hindustanen, ik heb een keer dikila, dan lopen we snel weg of wat dan ook. We groeten elkaar eigenlijk niet.
0: Ja, dat blijft een ding waar we aan moeten werken, hoor, Lloyd.
1: Oké.
0: Hoe jij?
1: Omu of tante doen dansen krijgen? Wat was het?
0: Nee, omu niet. Omu na. Zon. Dus kabi kabi ham jaila ego nauta me.
1: Ha.
0: Kabi kabi, niet zo vaak.
1: Nee.
0: Madhalle gaile ego nauta me. Kono bia me. Lau ego bia ego mooi voorbeeld ba.
1: Ja.
0: Koi ke bia hoega.
1: Ha.
0: Batwan heiga. Bia ke din heiga.
1: Ja.
0: Ego band khelega. Allemaal gezellig.
1: Ja.
0: Toch? Hartstikke leuk.
1: Ja.
0: मैं कभी कभी ऐसा बैंड खेलेगा ऑफ ऐसा बाजा बजेगा कि पौधियों पे तू देखिए कि तामतस जोन हैगा फुआ मौसी मामी एंड आजी एंड नानी ओखोर
1: अच्छा
0: कौन मनीर पे नाचे हैगा
1: या
0: कि हमें शर्म लग जाएगा यार
1: ओके मामा कैसे नाचेगा
0: एकदम ऑर्डिनेर एकदम जमीनिया पे एकदम Boy,
1: lote hote lag raha hai
0: sake sucking
1: sucking
0: dus dat denk je ook van hey sunna ego bia mein aile baat ego dansi mein na ego dansi mein tu gaile aur nach lai se prima
1: tu kuch aur baat rahe na mai ego parivar mein
0: ha tor betwa ya bitiya ke bia ba aur tu aise na chahega
1: ya
0: dus da word er ook een streek gehouden hè
1: ook
0: dat heb ik een aantal keer meegemaakt
1: ook dat nog
0: daar krijg je de dulha versus de dulhin. Of de dulha-familie tegen de dulhin-familie. Dan krijg je een battle.
1: Ja.
0: Een dansbattle.
1: Ja.
0: En hoe ordinairder je kunt dansen, hoe meer applaus.
1: Ja.
0: Dan denk je, dulhin kent naar ordinair na tegen.
1: Ja.
0: Abbe dulha wat voor ordinair na tegen. Acha saait, abbe boli, acha pasa hoi ze tegen. Maar ik doe dulhin.
1: Ja.
0: Als je dat ziet, Lloyd, dan denk ik ook van, hey, hem lukt Hindustani bati, en hem lukt Hindustani ke sabhyata hem lukt heiga, en hem lukt thora, hè? फेनी करीला की हम लोग उस सब चीज में और थोड़ा सा सुपरियर बाती है आज दिट सो दिंग मे मांग दा ga je wel nadenken van is dit wat we moeten doen of moeten we hier een परिवर्तन हम लोग के लाविक चाहिएगा moeten we hierover praten moeten we hierover nadenken hoe ver je moet gaan met feesten op een bia je kunt dansen je moet dansen is hartstikke leuk joh ठीक है maar je kunt toch ook een beetje
1: netjes houden
0: en een beetje minder ordinair dansen maar als Nani en Aji en Pua en Mami en Mousie कूदी गा वहां पे तो वट देंक यू दैट द दुल्हन गा डू दी गा दैट ओक डू
1: दी गा दैट ओक डू या
0: नया एंड देन हैव यू सो वन बेंच दी दैट ओक गा आनमूदिगा
1: या या या
0: फॉर कम यंगस वी गा अ बैटल होल्डन नू दुल्हन टेगन दुल्हा दुल्हन्स फैमिली टेगन दुल्हा फैमिली एंड देन या दैट क्रिएट यू दैट हियर ऑर्डिनरी आई सेग नी दैट यू दैट नी मूड डून होर
1: यू
0: मग डून मा हाउ इट इट्स नेटर इट्स मिंडर ऑर्डिनरी एंड दैट यू अ स्पेलचे स्पेल टुसे दुल्हा एंड दुल्हन एंड द फैमिलीज आई बेन देयर हेलमाल नीट ऑफ टेगन He, we moeten niet roomser dan de paus gaan doen, luid. Maar we moeten wel een beetje nadenken. Die grens wakker hebben. Waar slaat die over in het ordinaire?
1: Ja. Nou, zo zie ik
0: het. Ergens wordt het ordinair, hè? Op enig moment.
1: Zeker wordt het op een gegeven moment ordinair.
0: En als Dulhin dan de lucht in wordt getild.
1: Ja.
0: Door allerlei neven en vrienden en weet ik veel wat. Van de Dulha.
1: Ha.
0: Die Dulhin is net getrouwd, ja?
1: Ja.
0: Het is haar grote dag.
1: Ja.
0: En dan wordt ze de lucht ingeslingerd, lucht ingetild. Al die mannen die haar vasthouden en aanraken. Luid, ik weet het niet hoor.
1: Nee.
0: Ham vind ik er wel, ik erbaar mee zo check.
1: Zeker, jij een check ik erbaar mee.
0: Koffie en chai mee, ham luk sap bad bad jij. Dus ook dit schuwen we niet. Ook dit leggen we gewoon op tafel. Bam.
1: En
0: zo ne wallo. आपके विचार यही से बात ओइसे तो करिए
1: चलो के चाहे सोच के विचार करके एक बारे में दिस या नहीं ik vind het een goed punt om even aan te kaarten in koffie chai
0: ja toch
1: ja zeker
0: serieus punt आज komt ie हम लोग हंस ली बात ही
1: नाउ या कमट ही नाउ या
0: आज हम लोग द्वेंगी कर ली बात हुई ऑन सो लर्स के थोड़ा सा और सोचे के
1: भी हां
0: Want kabi soj John Haiga, loy, hum log kamti karila. We denken soms te weinig na. We doen maar wat.
1: Yeah.
0: Op routine, op automatische piloot. Terwijl we af en toe wel moeten herijken.
1: Ha.
0: Van zijn we goed bezig? Of kunnen we dit een beetje beter maken?
1: Yeah.
0: Ja, toch?
1: Yeah.
0: Voor onszelf ook.
1: Haatkireka,
0: kermse
1: badre.
0: Profiel van de man.
1: Sapna.
0: Dat dansen. सपना कितना चीज हम लोग बतियाली यार
1: हाथ की रेखा ना या
0: कुछ कुछ कुछ मिली हम लोग खिलौत हम
1: आज ना या हम
0: नहीं करने वाले बात
1: कॉफी चाय एंड कैश मिलेगा हम लोग के
0: कैश वा खिलाएगा
1: ना या
0: तो हम समय को फ्राग बात ओके
1: हम ना लास्ट एक वो फ्राग है ना ये आप नो फी मिनटों दो शेयर
0: तू बाते
1: हाँ बाते
0: और तो क्या मख किस करेगा तो एगो मैदान में बात है एगो एगो एगो अरेना में तू बात है
1: या
0: फ्रको हमें चाहिए मोइस फॉर्मुलेट करेंगे नहीं तो तू है तू फरकेर्ड आंसर दिए ओमदत हम फरकेर्ड फ्राग स्टेल कर ली
1: अच्छा अच्छा
0: यही मग नु किस अब तो के मग किस करे के
1: हां
0: तो के मग बा लड़े के आ तेगे 50 गो 50 किप्पे 50 गो मुर्गी
1: हां
0: तो के मग लड़े के तेगे 50 किप्पे
1: या
0: ऑफ तेगे 1 Ego janwer, ego kip, zo groot als 50 kippen. Kon walise tu mangelare. Wil je vechten tegen die 50 kippen? Of wil je vechten tegen een dier, dus een kip, zo groot als 50 kippen?
1: Zuna, kan hij hem... laat me met die ene vechten die 50 keer de kippen zijn. Dus ik moet je gezet, John
0: Odnabarka. Doe ego je klaar. Let toch, luid. Stel deze vraag aan 100 mensen en je krijgt een 50-50 antwoord.
1: Oh ja, maar waar...
0: Iedereen die een keuze maakt hierin, hoe overtuigd maak je ook een keuze wat beter?
1: Ja, ja. Nou ja, ik ben niet overtuigd of mijn keuze wel de juiste keuze is, maar goed.
0: Je maakt wel een keuze.
1: Ik maak wel een keuze, ja. Nou ja, ik heb een paar keer moeders die zeggen, je moet wel leren, ja. Ik heb moeders die zeggen, die barkar kan zeggen, die het neer hoort ze keer als die 50. Ja, laat me maar met die ene.
0: Toen ik laat maar die doen.
1: Ja, dat doen, klaar, toch? Een paar keer moeders die zeggen, die
0: moeders die zeggen, die moeders die zeggen,
1: ja, toch?
0: Een moeders die zeggen,
1: die moeders die zeggen,
0: Pachas go to Belkan, le is wel een beetje groot beest dan, hoor.
1: Nou ja,
0: waar je tegen moet vechten.
1: Nou ja, ik een murgi kent naar Barca hoe ze kennen, hè?
0: अच्छा मुर्गी आप फरफांग कर दे दोनों होंत,
1: अरे बाप रे
0: 50 गो कुत्ता और एक गो कुत्ता सो ग्रोट अस 50 कुत्ता तो ही कबल के भी ले लड़े लोग देख ले तो दिस इज दिल फेर खान हियर
1: बे या या या या या या या या
0: तो के तो के अब तो हर्ष ने थोड़ा से आंसर कर
1: अब तो हमें कुछ दे दे ले सोचे खाती नहीं है
0: फॉर द मैन ऑफ द तू रात भर तू सपना देखिए
1: खाली कुत्ता और मुर्गी के सपना हम आज देखे खाली
0: कुत्ता और मुर्गी है कि तू लड़ेगा सबसे
1: serieus.
0: Je moet het visualiseren. Hè?
1: Ja.
0: Trouwens, als je raadt voetbal, bij je raadt je voetbal, hartstikke leuk.
1: Als je Spang voetbal hebt, en morgen ook natuurlijk.
0: Bohu Jabajas. Dus, en voetbal is schaarste naar de Higa, want dan ben ik doe je hebt daar ook voetbal in Nederland mee.
1: Ja.
0: Doe ik heel euro.
1: Ja.
0: To?
1: Ja.
0: Or ook er baat, chota ke break rahega en dan begint WK al.
1: Ja.
0: 11 juni, 11 tarik juni ke, juni ke, shuru ho jayega WK. Dus dat wordt een geweldige tijd weer voor mensen die van voetbal houden.
1: Ja, en wij brengen jullie natuurlijk alle in en outs hierop in Koffie en Chai. Zullen we natuurlijk ook over het WK ook hebben. Hem ook toen een keer betalen, toch? Ik ga het ook wat je doen.
0: Hoor porke,
1: toch?
0: Ja.
1: Nou ja.
0: Mooi zijn jullie uit.
1: Dankjewel. En haatke reka karmse badle. Nou ja, ik ga zoeken naar een goede sans daarvan. In ieder geval, dankjewel aan het voor vandaag. En een hele mooie bevrijdingsdag ook aan iedereen toegewenst.
0: Dankjewel, Lloyd. Mooi zijn jullie. Groetjes. Okay. Goedemiddag. Okay. Bye, bye.
1: Bye. Ja, de kabel is er hier. Koffie, chai, middagshow op Ujala Radio. Mooi is er hier. Morgen weer een nieuwe aflevering.

0: dus ook jij bent zo'n fan van Bollywood muziek. Zet je radio dan vast op Ujala Radio. Kijk voor de frequenties op onze site www.ujala.nl.
1: चलिए सुनो लो चलते हैं अगला नगमा की तरफ उजाला रेडियो पर सुनिए ये नंबर

राकेश सरिया तेरा इश्क है पिया रंग जाओ जो मैं हाथ लगाऊं आई द फिल्म ब्रह्मास्त्र Yeah, dit was de stem van Pritam samen met Sushwant Singh en Antra Mitra on the vocals. En je hoorde ook de stem van Arijit Singh. En ja, het volgende nummer, dat is de stem van Deo Negi. Ja, een bijzondere titel. Girlfriend Cheater lees ik hier.

0: live vanuit de Hoofdstad.
1: Safe BV, al 38 jaar de groothandel in tropische en exotische producten. Safe BV, South American Food Express BV in Rotterdam. Rechtstreekse import van groenten, fruit, dranken, kruiden, diepvries, snacks, sauzen en nog veel meer. Uit Suriname, Zuid-Amerika, Azië, Afrika en de Caribbean. Dagvers en van topkwaliteit. Bezoek onze ruime cash and carry in de Spaanse polder, Vlaardingweg 53. B in Rotterdam. Ja ja, vanaf dit jaar zijn wij 7 dagen per week open voor professionals in retail en horeca. Safe BV, taste the tropics. Let op, toegang alleen met KVK-inschrijving en BTW-nummer. Meer info op safebv.nl.
2: अगर आपके घर पर जन्मदिन है, सालगिरह है, जो भी खुशियां हैं, उजाला रेडियो पर अगर आपको फरमाइश देना है, 15 फरमाइश, 15 आवाज़ें फॉर मार 100 यूरो ऑफ उजाला रेडियो, स्टूर ये ईमेल नर info@ujala.nl, 15 आवाज़ें फॉर मार 100 यूरो ऑफ उजाला रेडियो.

Je koffie en chai erbij, want die man is er al. Die man is er al, die man is er al. Ja, koffie en chai, lekker aap te jaar, hoor je? Pak je koffie en chai erbij. Je koffie komt er zo aan, hoor. Dus maak je niet druk vandaag. En laten we samen kijken naar een wereld, ik doe ja, waarin vrijheid niet vanzelfsprekend is. Er zijn nog heel veel landen. Dunia me ikatkat deze jahape vrijheid na hega. Democratie na hega. En wij mogen van geluk spreken. Ki hamlok Holland me aswati. Dekh le to ye gano ham dhale badi tere jaisa yaar kaha. और आदमियाँ आ गए यहाँ तुरंत यहाँ स्टूडियो में आ गए हैं। नाउ ये सीट वंदाग परफेक्ट आउट आनंद है तेरे जैसा ओ यार ना द माइक्रोफोन स्टार्ट नो वाशनल नो नहीं ओपन ओकर गटिया बस चाहे सीटी थी करके